सुनो सुनो मिस चैटर्जी, हमको सुनाई है, हम देखे तो बहुत अच्छा गीत है, उसमें मैं गुम हो गई। हाँ हाँ, रोमांटिक रोमांटिक सॉन्ग फ्रॉम, रोमांटिक रोमांटिक गीत आपके लिए, ओल्ड क्लासिक मूवी बहारे फिर भी आएगी, 1966 के ये पिक्चराइज हुआ फिल्म है। इसमें स्टारिंग है तनुजा जी, माला सिन्हा, धर्मेंद्र जी, देवन वर्मा और खास जॉनी वॉकर जी, रहमान रणधीर। म्यूजिक डायरेक्टर, आप म्यूजिक सुने मेरे प्यारे सुनने वाला, क्या गजब की म्यूजिक है। ओपे नैयर के साज और संगीत में, और प्रोड्यूसर इस फिल्म का था गुरुदत्त जी, और गीत का गाने वाले मोहम्मद रफी जी, साथ दे रही थी आशा भोसले जी। फाइव ओवर हाल्फ नहीं हो चला है। आपको ये समाचार बता दे कि ऑटोमोबिलिस्टन खवार्स्यूट वारफोर लाइस्टिरमा में बिलियत फन ऑफ 50 यूरो ऑन द रुइटवेसर कान ये बेहतर लात लेखन द रेड वारम लेस एक फॉर यू अप। Een biljet van 50 euro op de voorruit van je auto lijkt een meevaller. Toch waarschuwt de politie in vakantielanden voor dit scenario. Deze oude oplichtingtruc duikt namelijk weer op. Met name op drukke parkeerterreinen in toeristische gebieden. De methode is verrassend eenvoudig en werkt mede daardoor juist vaak goed. Ook Nederlandse vakantiegangers in Spanje en Frankrijk lopen risico deze zomer. Hoe steekt deze zwendel precies in elkaar? Zo werkt de zwendel met een biljet van 50 euro. Oplichters plaatsen een biljet van 50 euro op de voorruit van een geparkeerde auto, meestal onder een ruitenwisser. De bestuurder merkt dit meestal pas op als hij of zij weer in de auto zit, vaak met de motor al draaien. De Spaanse politie meldt incidenten door het hele land. Denk aan de Caraïbische eilanden Madrid, Valencia. Barcelona, winkelcentra en drukke commerciële parkeerterreinen vormen de populairste locatie. De truc komt het meest voor rond feestdagen en in de vakantieseizoen. Ook in Frankrijk komt deze truc voor. De Franse politie voert in de streek zelf een eigen campagne tegen de truc. Wat kun je het beste doen? Dat kan ook in Nederland gebeuren, want Nederland is ook een toeristisch land. Dus mijn lieve mensen, wees alert. Wat kan je het beste doen? Zie je bij terugkomst een bankbiljet onder je ruitenwisser? Pak het niet. Maar stap in.
vergrendel de deuren, check eerst de omgeving op verdachte personen en rij naar een veilige plek voordat je het biljet bekijkt. Zit je al in de auto, al dan niet met draaiende motor, als je het geld ziet, rijd dan rustig weg en stop pas een paar honderd meter verderop op een veilige plek. Meestal is het biljet vals. Blijkt het echt, dan mag je het gewoon houden. Een paar extra tips van de politie dat zijn. Raak verdachte voorwerpen bij je auto nooit aan en meld de incident ook als er niets is gestolen. Ja, mijn lieve mensen, raak verdachte voorwerpen bij je auto nooit aan. Bij deze wordt het gezegd dat het om een biljet van 50 euro gaat. Maar het kan ook een fles water zijn. Of iets doms. En een dashboard camera werkt afschrikkend. Een dashboard camera werkt afschrikkend en kan bewijs opleveren. Laat geen waardevolle spullen zichtbaar liggen en parkeer op drukke, goed verlichte plekken. Pas ook op voor deze vormen van oplichting. De truc met eurobankbiljetten staat niet op zichzelf. In Spanje waarschuwt de politie voor meerdere varianten die op dezelfde manier werken, met afleiding en een team van minstens 2 personen die dit uitvoeren. Bij een lekke bandtruc wijst iemand vanuit de andere auto naar je band om aan te geven dat deze plat is. Stop je om te controleren, dan bieden de dieven schijnbaar hulp terwijl ze je auto en of de inhoud stelen. Een variant is dat de boeven zelf eerst lucht in je band laten lopen en verderop opwachten. Bij de gevallen spullen truc liggen er ineens sleutels of munten naast je auto. Terwijl jij afgeleid bent door dit toeval, grist de handlanger je spullen mee. En dit soort trucken dook al eerder op. Vergelijkbare berichten doen al sinds 2004 de ronde. Nederlandse autoriteiten hebben tot nu toe geen concrete gevallen van deze specifieke methode in ons eigen land gemeld. Met name in Frankrijk en Spanje is het serieus genoeg voor landelijke bewustwordingcampagne. Voor Nederland, die deze zomer met de auto door die landen reizen, is het slim om alert te blijven. Ye sab trucjes jo hai aapko bata diya gaya hai Faun Hindustani Radio se, to bach ke rehna. 50 euro ka bank biljet agar forright pe ho, ya koi aas paas wal keh de ki aapka pahiya jo hai puncture hai, to auto mein baithne se pehle apan ird gird khayal kar lena और ऑटो का अपना गाड़ी का एक चक्कर घूम लेना, तो फिर ऑटो में बैठना।
autocol ke to baithna kyunki ye chalakiya jo hai na ye ek jane se nahi karte ye sab ye do ya teen jane se karte hai ek aakar aapse baat karega aur dusra jo hai na पीछे से जाकर जो आपका गाड़ी खुला रहेगा तो उसमें से जो आप सामान धरते हो ना वो निकाल लेता है। सामान बड़ा हो या छोटा अगर चोरी होगा तो आपको दर्द होगा और एक सदमा सा एक डर सा हो जाएगा। तो इसलिए ये सब मीडिया में लाया जाता है ताकि आप इस पर सावधान रहें और चकित रहें, सावधान रहें, ख्याल करें, अपने आप का ख्याल करना, अपना सामान का ख्याल रखना, अपने पास जो है, अपने साथ जो आपके साथ चलते हैं उनको भी ख्याल करना, रक्षा करना। पौने नौ का वक्त का मतलब है क्वाट फोर नहीं हो चला है और सवा नौ का मतलब है क्वाट ओफर नहीं खत्म है, सवा नौ नहीं हुआ है, अभी पौने नौ का

0: अक्सर ऐसा होता है, बुराइयां सबको नजर आ जाता है और मोर नाचा जंगल में तो उसको नहीं देखा, ये पीकर थोड़ा झूमे तो दुनिया ने देख लिया, ऐसी बात है। फिल्म मधुमती से ये सुंदर सा गीत निकाल दिया गया है और इस बार म्यूजिक जो हम सुन रहे थे इस गीत में शालिल चौधरी के म्यूजिक हम सुन रहे थे और गीत जो हम सुन रहे थे, जी हाँ, गीत मधुर वाणी मोहम्मद रफ़ी जी के थे। एक मिनट बाकी है 9 बजने में, इसका मतलब यहाँ से मैं विज्ञापन लगा देती हूँ और विज्ञापन के बाद हमारे पंडित जी श्री पंडित राजकुमार महातम जी उपस्थित रहेगा सुंदर सा कथा सुनाने के लिए।
1: हर काम के लिए हर काम के लिए हर अफर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07 3652 2047। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Hackers hebben via een beveiligingslek ongeveer $130 miljoen aan bitcoins gestolen bij bitcoinbedrijf CoinKite, omdat de ingezette kunstmatige intelligentie een softwarefout over het hoofd zag. Dit recente beveiligingsincident geldt als een dringende waarschuwing voor alle bedrijven die hardware en software bouwen en nu direct actie moeten gaan ondernemen. Vereniging Eigen Huis opent vandaag een meldpunt voor misleidende verkooppraktijken bij verduurzaming, zoals rond thuisbatterijen en warmtepompen. Huiseigenaren voelen zich vaak onder druk gezet of onvoldoende geïnformeerd, bijvoorbeeld door onduidelijke offertes. Vereniging Eigen Huis stelt dat dit zowel de portemonnee als het vertrouwen in verduurzaming schaadt. Nederland telt begin dit jaar ruim 19.000 fastfoodzaken, bijna 2 keer zoveel als 20 jaar geleden. Dat meldt het CBS vandaag. In totaal zijn er bijna 39.000 eetgelegenheden, waarvan iets meer dan de helft fastfoodzaken. Het CBS wijt de stijging aan toegenomen welvaart, waardoor Nederlanders vaker buiten de deur eten. Een 23-jarige Nederlander is door de Duitse politie aangehouden op de A3 in Rijnland-Palts. Hij reed met zijn Porsche tot 235 km per uur, kleefde achter een politiewagen en reed roekeloos rechts. Bij controle werd THC aangetroffen. De man, die met zijn vader een koffieshop in Eindhoven runt, verloor zijn rijbewijs en betaalde €10.000 aan een borgsom. En dan tot slot het weer. Vanochtend start de dag wisselend bewolkt met temperaturen van 21 tot 24 graden bij een matige wind. Gedurende de middag breekt de zon geregeld door na stapelwolken. In het zuidoosten valt mogelijk een enkel buitje. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
6: Dit is Vahon Hindustani Radio.
0: हां जी फाहन हिंदुस्तानी रेडियो पे जिस पर आप और मैं चुन हूं नौ बजकर और चार मिनट गुजर गया है बुधवार के सुबह की कार्यक्रम आपके लिए पेश हो रहा है एन इट इज अ प्रachtig वेयर वेल हील फील zonde, omdat het niet regent, dat is niet goed voor de planten.

A great composing by Hastinaka Pujari, o sangeetkar ka badshah, o shehnshah, the great Kishorda, uit zijn zelf geregisseerde en geacteerde film Dur Ka Rahi, aur awaaz tha Hemant Kumar ji ka. 9 minute baki hai saathiyo, 9 bajne mein to pehla adhyay jo old is gold khalink met संगीतकारों का दास्तान नामक कार्यक्रम आखिरी बयान आप सुनिए और ये भी एक बार फिर वही महान फनकार द बारिटोन सांगर आलर टाइड फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री स्क्राइवर सांगर कंपोजर एंड ओक बार फिल्म्स ओक प्रोड्यूसर्ड डॉन एंड ओली दादा हेमंत कुमार एक फन सेम मोस्ट नंबर व्हाट एक पर्सनली फिंड एंड इस Ik heb het een paar keer live gezongen en ze vonden het ook leuk. Maar ja, het is moeilijk te bespelen. Het staat ook niet op de karaoke track. Dus als je het tegenkomt, graag alsjeblieft. Loge piete hei, lurk grate hei. Uit de film Ferrare. Gecomponeerd door Dada Hemant Kumar zelf. En geschreven door Mahan Lekhak de Great. Kaifi Azmiji. Leuke gezel. Special.